0: Sweet droplets on tea leaves in Sri Mangal.
1: আপনি কি পান করতেন কি ধরনের চা এটা আচ্ছা এটা হচ্ছে কি আপনার রং চা আমরা সিলেটের আমরা রং চা বা লিকার চা হিসেবে চিনি এই চা আমার সারা দিনে যদি আমরা পান করি সেক্ষেত্রে আমাদের কোনো ক্ষতি হবে না বরং আমাদের শরীরে একটা ক্লান্তিটা দূর হবে এবং একটা মাইন্ডটা রিফ্রেশ হবে আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমার বাসায় আমাকে টিচার পড়াইতে আসতো ওই টিচারের পাশাপাশি আমিও বলতাম যে আমাকেও চা দেন আমিও চা খাবো
2: তো আড়াই বছর থেকে চা খাই
1: তো সেক্ষেত্রে ক্লাস ফাইভ থেকেই খাওয়া আর সিলেটের যে বিষয়টা যদি আমি বলি মানে প্রতিটা ঘরে প্রতিটা পার্সনেই আপনার চা পছন্দ করুক আর না করুক খেতে হয় খায়
2: আমি যে সময় আপনার ক্লাস ওয়ানে পড়ি সময় থেকে আমি চা

0: আপনারা কি সরাসরি বাগান থেকে কিনেন নাকি কি আপনারা
1: অকশন থেকে কিনতে হয়? আমরা অকশন বায়ার।
0: সব কি শ্রীমঙ্গলের নাকি অন্য জায়গারও আছে?
1: লোকাল গার্ডেন অন্য অন্য জায়গারও থাকে বেশিরভাগ।

0: of tea from the auction site in the central market and then resell them here. Most importantly, they usually select tea from Sri Mangal because Bangladeshi customers are willing to pay for high quality tea once they know that it's from the tea capital.
1: সে অনেক ধরনের চা পাতা থাকে তো এক একটা বাগানে এক এক রকমের চা হয় আমাদের কাছে আছে টি গোল্ড চা আছে বিটি টু চা আছে বিটি ওয়ান তারপর আছে গ্রিন টি ব্ল্যাক টি এগুলো আছে
2: সবচেয়ে বেশি চা পাতা কোনটা বিক্রি হয় কোন ক্যাটাগরি চা পাতা
1: রং চা দুধ চার জন্য টি গোল্ড বিটি টুটা বেশি সেল হয়
2: আর বিটি টু কয় কিলো
1: 500 বিটি টু
2: একদিনে কত কেজি চা পাতা বিক্রি হয় আমি মানে
1: About 200 kg or 500 kg.

0: আপনারা কেন সিদ্ধান্ত নিতেন শুধু মানে ব্ল্যাক টি মানে কালো চা রোপণ করা, কেন গ্রিন টি না?
1: ও এটা নেই, এটা তো কালো চা, এটা তো চা বাগান যখন সৃষ্টি হয়েছে তখন থেকে এটা লাগানি হয়। এটা থাকলে তো সর্বোচ্চ চা শ্রমিকরা এটা তুলিয়া দিলে বাগান কৃতিপক্ষ চলবে এবং বাংলাদেশ সর্বোচ্চ সবই দিয়ে চলে। এটা
0: মানে গ্রিন টি কেন লাগান না?
1: ও গ্রিন টি লাগানি হয়, সব জায়গাতে লাগানি হয় না।

0: Workers sit around eating roti and snacks they have brought from home. Some also bring chilies, shallots, and lemons to cook a popular recipe known as fresh tea leaf salad. Tea buds are the most important ingredient, and they can be easily found throughout the plantation. This recipe doesn't entirely quell their hunger, but the tea leaves can still reduce the fatigue that comes from standing in the sun for several hours. The tea plantation owner gives fresh water for the workers to bring back home and drink. This is part of the welfare assistance that the workers receive.
1: Tabang na to bhim dhoron sarkari eta eta to company r sarkari sarkari kajer moddhe jodi kono dhoron accident ghote eta company debe ar emne medical kharcho dey kichu ar bohut dhoroner shohojote ache.
0: Sriman Gal has more than 163 tea plantations. Some have existed since the period of the British Empire. During that time, Hindu workers from India's Assam, Bihari, and Odisha migrated to work in the tea plantations of the British owners. Nowadays, their descendants still live in Bangladesh, and the majority are still working on tea farms.
2: আপনার পরিবারে কত জেনারেশনে মানে মনে করেন শুরু করতে এই পর্যন্ত কতজন কাজ করতেন আরে সম্পূর্ণ মনে করেন দাদা বাবা তারপর আপনার
3: সবাই কাজ করছে
2: কাজ করছেন কত জেনারেশন মনে করেন আপনার কততম জেনারেশন মনে করেন
3: আমার দাদুকে তো দেখি নাই বুঝছেন তারা তাইন তারাও কাজ করছে বাগানে
4: ঠিক আছে ব্রিটিশ আমলে
3: বাগান থাকতে হইলে তো না
0: Deep Pin has been working as a tea collection worker for 16 years, ever since his father fell ill. His family members are Indian descendants from Bihari, and they are still collecting tea in Sriman Gal. Deep Pin has grown up on his tea plantation. This farm and the tea leaves are just like his home. Nowadays, he can barely remember where his ancestors came from.
3: বাকিদের কি করবো তারা ভাই কাজ করার থাকলে কাজ করবে না কাজ করলে তো এখানে থাকা যাবে না কি আর অন্য কোনো স্বপ্ন দেখার কোনো ক্ষুদ্রত আছে এখানে তো 170 টাকার মধ্যে আর অন্য কোনো স্বপ্ন দেখা কোনো প্রয়োজনই পড়ে না